0: নয় দশমা পাহা অনুত নয় দশমা হাতা লাখান্ড রেডিও ITN সেভা শ্রীলঙ্কা হান্ড
1: उदयनवे आए विनाडी होता है।